পরা ছোট ছিদ্র মাথা ফটো তিনু তিন লাই দিনালাই নুনা মিঠো ভরতো কি পালপাতে অঠতো তিনু তিন লাই দিনালাই তিনি আপই বানা কে গরম তা ধানা তুমরো মান পেটলি না মায়া কো ভাসে মন পারে।

নম্বর কো পাতাই দুই নম্বর বসি তিন নম্বর মাগাতে মনছেউ ভানে কে লাই তিম্রো হাম্রো বেলাই তিন নম্বর মাগাতে গরি খেত কো মেলা দর্শন পাগো বেলা বলে হুঁ